0: जाने सिक्किम तिर
1: আমাদের শিকড় ও চেতনার কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। সাম্য, প্রেম, স্বাধীনতা আর অসাম্প্রদায়িক চেতনার যে মশাল তিনি জ্বেলে গিয়েছিলেন তা আজও আলো ছড়ায় প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে। আজ তাকে স্মরণের দিন, তার কালজয়ী সৃষ্টির কাছে পুনরায় ফিরে যাওয়ার দিন। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, যিনি এসেছিলেন এক প্রলয়ঙ্কর ঝড় হয়ে, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন অন্যায়, পরাধীনতা ও শোষণের প্রাচীর। বর্ধমানের চুরুলিয়া গ্রামের সেই দুঃখ মিয়া দারিদ্রের কণ্ঠকাকীর্ণ পথ পেরিয়ে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় বিদ্রোহী কবি। নজরুল কেবল এক হাতে বিদ্রোহের মশাল জ্বালাননি, অন্য হাতে ধরেছিলেন ভালোবাসার শতদল, রূপায়িত করেছিলেন প্রেমের চিরন্তন ব্যাকুলতা।

0: 3000-এরও বেশি গান রচনা করে তিনি বাংলা সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। গজলের নরম সুর থেকে শুরু করে শ্যামা সঙ্গীত কিংবা ইসলামী গান, সবখানেই তার সৃষ্টিশীলতার স্পর্শ অমলিন। 1972 সালে স্বাধীন বাংলাদেশের মানুষের ভালোবাসায় ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমন্ত্রণে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় এবং প্রদান করা হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া বাদ ফজর কোরআনখানি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শিশুক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদনাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দেশে গতকাল উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। বিশ্ব মানবতার জন্য দিনটি এক অসীম নিয়ামত ও আনন্দের সৌভাগ্য বয়ে এনেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম প্রকাশ এবং তার আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশজুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জশনে জুলুস ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরায় আগমনের স্মরণে বিশ্ব মুসলিমদের কাছে ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিন। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শান্তি সমাবেশে যোগদান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মুসলিম ভ্রাতৃত্ব বোধ নিয়ে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
5: সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাসূল আছে পৃথিবীর না সৃষ্টি না কিছু সৃষ্টি হতো না রাসূল সৃষ্টি না হইলে
6: আসুন আমরা লেবাসে নয় ওনার চরিত্রকে অনুসরণ করি।
4: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জশনে জুলুস। দরবারে শিরকুটের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন এই জশনে জুলুসের।
7: আজকে আমাদের ঈদের চাইতে বেশি আনন্দ, এই আনন্দ ভাগ করার জন্য আমি এবং আমার ছেলেকে নিয়ে আসছি।
8: আল্লাহ পাক যাকে দয়া মায়া দিয়ে এহসান করে পাঠিয়েছেন আমরা সেটারই শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের অন্তরে যেন আল্লাহ দয়া মায়া এহসান এতরাম সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা, এগুলো আমার নবীর আখলাক।
4: এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান।
9: আসেন আমরা ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কোন না কোন জায়গা আমার বিবেকের জায়গা থেকে বিবেকবোধ থেকে দায়িত্ব পালন করি।
4: এছাড়া নীলফামারী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে জশনে জুলুসের পাশাপাশি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনবীর মহান জীবনী ভিত্তিক আলোচনা সভা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পূর্ব দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি গতকাল দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জে যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়ান। তিনি বলেন, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মীর শাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। গতকাল হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আজ তেহরানে যাবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সাময়িক পদক্ষেপ ও আর্থিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনায় সামিল হওয়ার কোনো তাগিদ তিনি অনুভব করছেন না বলেও জানান ট্রাম্প। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:38 এবং সূর্য অস্ত যাবে 6:22। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150-এরও বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ। নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি। বিমানবন্দরে স্বাগত জানালেন।